ดลูกโอเรสิริบาเซนาเซนนสโกโปซาเมซีอามานาเตเมซีอามาโพดีเมซีอานยูรุลังอิมปาคาเจโนเซเฟตูฮิเลเลกบาลาคาเมมาลิตูคากิบิเปดิตเซเกบุโลโกha bua mantsoe ana o re bile ke na le hutlwe ka nka titimela mabitleng ka tsusa ba fumo ba Robertson day o re ho ja le ho di mong ho ne ho ngollwa mo hlomong ka be ke ngolla nka be ke ngolla ntate ke re ana wa mpona mo ba di mong mo le nteng ke bi peditswe ke bohloko ho bane a re mo hlomong ha ine ba kentse ke na le mme wa ka ka banjarela buima bona aiba mohlomong ke ntse ke na le ntato wa ka ka batsamaisana le nna le eto lena mema le tuka ke bipeditswe ke bohloko hona le ngwana ho seng hona mohlankana ka pa morwetsana yeo a reng hona mema le tuka e kare o ntadi a ga le lapalana